শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজ।

যে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18 আগস্ট মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। টোকিওর পূর্বে অবস্থিত চিবা জেলার কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের পর আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। চিবা শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পানিতে নিমজ্জিত হওয়ার পর প্রায় 2500টি যানবাহন পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল এবং সেগুলো সরিয়ে নেয়ার কাজ বর্তমানে চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাটিতে ভারী বৃষ্টির মেঘের বলয় তৈরি হতে শুরু করে, যা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত নিয়ে আসে। মাত্র অর্ধেক দিনেই চিবা শহরে আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় 3 গুণ বৃষ্টিপাত হয়েছে। নতুন যে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তিনি ছিলেন 30-এর কোঠায় বয়স এক পুরুষ। কর্মকর্তারা জানিয়েছেন, চিবা শহরে বিদ্যুৎ বিভ্রাটের সময় নিজের বাড়িতে জেনারেটর ব্যবহার করার পর কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। জেলার কর্মকর্তারা জানিয়েছেন, 2টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, 11টি বাড়ি মারাত্মকভাবে এবং 29টি স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রায় 1500টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে রবিবার দুপুর 1:30 পর্যন্ত স্থানীয় পৌরসভা কর্তৃক নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলোতে 101 জন বাসিন্দা অবস্থান করছিলেন। কোরীয় উপদ্বীপে যে কোনো জরুরি পরিস্থিতির প্রস্তুতি হিসেবে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত উলচি ফ্রিডম শিল্ড নামের মহড়াটি 27 আগস্ট পর্যন্ত চলবে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টি মাথায় রেখে এই মহড়ায় সম্ভাব্য ড্রোন হামলা ও সাইবার আক্রমণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, চলতি বছরের মাঠ পর্যায়ের সামরিক মহড়াগুলো গত বছরের তুলনায় ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে এবং সক্ষমতা উন্নত করতে তারা বছর জুড়েই সুসামঞ্জস্যপূর্ণভাবে এসব অনুশীলনের আয়োজন করে থাকে। তবে উত্তর কোরিয়ার সাথে আলোচনায় আগ্রহী প্রেসিডেন্ট ই জে মিয়ং এর প্রশাসন গত বছর জুন মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে সামরিক বাহিনী বিভিন্ন স্থানে মহড়াগুলো পরিচালনা করছে। শুক্রবার যৌথ এই সামরিক মহড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, পিয়ংইয়ং তার আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে যে কোনো হুমকি বা চ্যালেঞ্জ প্রত্যাখ্যানের অবস্থান আরও স্পষ্ট করে প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরিকল্পিত যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার বিষয়ে অনেক আগে যুক্তরাষ্ট্র যে সম্মত হয়েছিল, সে বিষয়টি তিনি মোটেও সন্তুষ্ট নন। ট্রাম্প আরও বলেন, এই মহড়াগুলো শুধু যে ব্যয়বহুল তাই নয়, এর বেশিরভাগ খরচই বহন করতে হয় যথারীতি যুক্তরাষ্ট্রকেই। এর পাশাপাশি এগুলো উত্তর কোরিয়ার প্রতি অত্যন্ত অনুপযুক্ত ও শত্রুতামূলক বার্তা পাঠায়। তিনি আরও মন্তব্য করেন যে, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন উত্তর কোরিয়া কোনো রকম হুমকি তৈরি করেনি এবং সবসময় সম্মান প্রদর্শন করে এসেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত ষাট দিনের আলোচনা পর্ব শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দূরত্ব বজায় রয়েছে। দুটি দেশ জুন মাসে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই সময়কাল 18 জুন শুরু হয়, যার অর্থ আলোচনার সময়সীমা রবিবার শেষ হয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে মার্কিন সামুদ্রিক অবরোধের অবসান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার অন্তর্ভুক্ত ছিল। আলোচনা চলাকালীন দুই দেশ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুই পক্ষের মধ্যে এমন কোনো যুদ্ধবিরতি চুক্তি কখনোই হয়নি যার মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হবে। হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য তেহরান 6টি শর্ত রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক অভিযানের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং মার্কিন সামুদ্রিক অবরোধ তুলে নেওয়া। যুক্তরাষ্ট্র 7 জুলাই ঘোষণা করে যে তারা ইরানে তেল বিক্রির অনুমতি দেওয়া একটি লাইসেন্স প্রত্যাহার করেছে এবং 14 জুলাই সামুদ্রিক অবরোধ পুনরায় চালু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 জুলাই সাংবাদিকদের বলেন যে তিনি মনে করেন যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে শনিবারের ভূমিকম্পে 53 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফ্লোরেন্স দ্বীপের কাছে হওয়া 7.7 মাত্রার এই ভূমিকম্পে 200টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রবিবার মৃতের সংখ্যা ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার করছে। রাস্তাঘাট যেখানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় 5,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খাদ্য, জল, কম্বল ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে যে তারা শনিবার রাতের মধ্যে একাধিক এলাকায় 27 টন ত্রাণ সামগ্রী পরিবহনের জন্য বিমান পাঠিয়েছে। ওই অঞ্চলে 3,500 জনেরও বেশি সামরিক কর্মী এবং পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে বলে সরকার আরও জানায়। একটি জনপ্রিয় জাপানি সাপ্তাহিক মাঙ্গা পত্রিকার প্রচার সংখ্যা প্রথমবারের মতো 10 লাখের নিচে নেমে এসেছে। সুয়েইশা প্রকাশিত উইকলি শোনেন জাম্প নামক পত্রিকার প্রচার সংখ্যা একসময় 65 লক্ষ কপি ছিল। জাপান ম্যাগাজিন পাবলিশার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, জুন মাস পর্যন্ত 3 মাস সময়ে পত্রিকাটির প্রতি সংখ্যার গড় মুদ্রণ সংখ্যা ছিল 9,85,000 কপি। দেশীয় ম্যাগাজিনগুলোর মধ্যে এই সংখ্যাটি তখনও সর্বোচ্চ ছিল, কিন্তু 2008 সালে সমিতি তথ্য সংগ্রহ শুরু করার পর এই প্রথমবারের মতো উইকলি শোনেন জাম্পের পাঠক সংখ্যা 10 লাখের নিচে নেমে আসে। এর অর্থ হল জাপানে এখন আর এমন কোনো মুদ্রিত পত্রিকা নেই যার প্রচার সংখ্যা 10 লাখের বেশি। 1968 সালে প্রথম প্রকাশের পর থেকে একের পর এক জনপ্রিয় মাঙ্গা সিরিজের কারণে উইকলি শোনেন জাম্পের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছিল। 1994 সালে ম্যাগাজিনটি বিক্রির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা ছিল 65,30,000 কপি। তবে অন্যান্য পত্রিকার মতোই সাম্প্রতিক বছরগুলোতে এর মুদ্রণ সংখ্যা কমে গেছে।
1: এনএইচ কেবল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।